0: তোর দুঃখ কাইলে টাউকে দেখনি, কাইলে পেট দেখনি, কে দুঃখে আও দুঃখে আও। জানি এই বেলা পখালা লাগের হইরান, হইন কাহ জানি হলা কে গর্নে কে নগর্নে, কইলেই বিরামি ভয়ের কেই মেলো মিশে পাইলে।
1: বুয়া চিড নগর্নোস, ঝট্টই সুভাষ মেডিকো ফার্মামা গই আলম। এই বিশেষ অর্ক সেরা চোখ দেখি কারাকার জানে বাতো ছ নি তিন জাম্বরু।
0: হুঞ্ছ বুয়ারি ল গই আলম, সারে গারো ভ
1: সুভাষ মেডিকো ফার্মা বেশি শহর নগরপালিকা আট সেরা।
2: ইহা অনুভবী স্বাস্থ্য কর্মী দ্বারা স্বাস্থ্য পরীক্ষণ গর্নুকা সাথে উচিত পরামর্শ দিইন্ছ। সবাই খালে ঔষধিমা বিশেষ ছুটকো ব্যবস্থা ছ। প্রোপাইটার সুভাষ দনাই, সম্পর্ক মোবাইল নম্বর 98465664093।
3: কিন আজ আনি বুড়া তোলাই ফর্কিনি গারি তালবারা হি ডেন্টাল কেয়ার সেন্টার মা পুরে দাঁত হালেছেন বুড়ালে, দেখাউনলাই হলা নি তোলাই থারকিনি গরি হাসেকা উনা তো আমরা বালে নি তাল বারাইমাই রাখনু ভাল কে রে দাঁত আইলি সম্ম বলিয়াই ছন লোকাল কুখরা কো হাড্ডি তো চপাউছন বুড়ালে।
1: তাল বারাহি ডেন্টাল কেয়ার সেন্টার প্রালিমা নেপাল সরকার বাট মান্যতা প্রাপ্ত দন্ত সর্জন ডাক্তার অরুণ কুমার শাহ দ্বারা প্রদান গরিনে সেবাহরু, দাঁত সফা গর্নে টলকাউনে র সামান্য শল্যক্রিয়া, বচ্চা তথা বৃদ্ধ বৃদ্ধাকো দাঁতকো বিশেষ উপচার, ভর্তি হুনিহরুকা লাগি দাঁত কলরকো সিসা রেজিন কম্পোজিট ভর্নে, নদুখাইকন দাঁত নিকাল্নে দাঁতকো এক্সরে গর্নে, নমিলেকা বাঙ্গাটিঙ্গা দাঁত সিধা গরি মিলাউনে, দাঁতমা সিসা সিমেন্ট র চাঁদি ভর্নে, ফিক্স দাঁত রাখনে সাথে দাঁত ঝিক্নে রাখনে র বনাউনে, মুখ গনাউনে দাঁতকো হর্ষ ঘিজাবাট রগত আউনে সুন্নিনে পিপ আউনে রোগকো বিশেষ উপচার গরিন্ছ।
3: পাল বারাহি ডেন্টাল কেয়ার সেন্টার প্রণালী বেশি শহর নগরপালিকা সাথ ভীমসেন স্থান লমজুং, প্রোপাইটর জ্ঞানু কেসি, সম্পর্ক মোবাইল নম্বর 98461 32004 র 98191 20981।
4: শান্তি র বিকাশ কো লাগি হাম্রো আওয়াজ রেডিও চৌতারী 91.4 মেগাহার্জ।